0: 在中一笔七年生年年初步将龙头浪口母子协同他把当将龙地呢从我这里面播种了三百了这有把当蓝天十步这里激动个家三十数点生就有了前年三百米热动也生就有
1: ལམ་ཏི་ཡང་གོ་ཟུ་སི་དོ་རི་ཏེན་ཏམ་ཏ་མེ་རི་ཁ་ཁ་པན་ཏ་ཚོ་ཆོ་ནང་ཏེན་པེ་གོ་ཅི་ཆབ་ཅི་ཡོ་པ་རེ་ཟལིན་ཏོང་ཅི་ཅི་ཏོམ་དེ་ཅི་གོ་ཅི་ཤ་ཁ་ཁེ་རབོང་དེ་ཅི་ལ་མོ་ཐེ་ཏོང་ཤེ་ཏོ་ནང་ང་ཚོ་གོ་ཅི་དེ་ཇ་ཡོ་མ་མང་ཅི་ཚོ་པོ་ཞོན་ལམ་ཅི་ཡང་གོ་ཟུ་སྟེ་ཤེ་ཏོ་ཐ་པེ་རེ་བ་ཤེ་ཅ
0: পরি তা জেরিস মরি মাম্পো মানসু দিও দকর গুশি ছনা হাজা চপো ইউলা তোনি কাছি দেউ চিসং পারি তাকন ছমা তা নিয়ম দ গুশি ছপি সামনা জু মিছি পি গানা সিন্তু জলিন ছপো জলং কি গুনজু সাথিলা ছপো জলং জি গুনজু সায়া রে নি তেনে চলে সংসং জি সর জলি মেন খো বচু নি ইউ পাতা পো তো চং কি জি জিন দনে দ তং সিং গু জু ইউ পারি জলি মেংখো বচু ছোপো চালম জিয়ে গু জুসা নি দনে দো তো সিং কি জি মেংখো খা নাম তো তি তি কোরমু জ খন রু তা আ ছি কাঞ্জ দাং লা জি জ থর লাসান জু জি ইউ জলি মেংখো বচু জি জাও তো জা তে চং চিম বু মি বি জাম খা সি ইউ পা তা জাম খা তি না ছোপো চালা ছা তো থ ছ জি জা ছি টেন ছে মা বু ইয়া ছা সি ইউ পা তা মু পো তি তা লে তি রব জি ফোন জে গু জি ইউ চলু নি তো চু লুই দে তিন বি ছি চি নি লাম থি ইয়ং লা চলি চি তো চি জা জি জি জি নি ইউ বি কুর মু নি লা সা পা জি তাম বা ইয়ং সে শা তো থা বা তি থো নি লাম থি ইয়ং লা চলি চি তো গ জা গা চি গা চু সম বি ছো পো জান লং জ নি নি লা সি পা জি জা লং ইয়ং চেন ছা নি খু জু থা বান চং জি ইউ তে নন জাম লি থো সা পন থু জু তা লাম থা রি ইউ ছা সা চু ই লাম থা রি ইউ জি সান থু জা লং ই বি মাই ই জি গং ছ লা মাং পু সি তু ইউ yin zhi ngu mo tar ji jiang lam de ke ne re ji gan ni gang jiong san tur ding wei zhong guo se bi ma ra mang bo pun de di xin zhong hua me ri ji jiang ba mi bi ni de ngu yo lu ngo nye xia zang di sen ya ka lam de ngar zhe cuo bo zhen ten ji zhen zhen pa zha da bo yin nian de le ming gu ri ri zhe de ni tong de zhe ba da ngu zo gang jiong san tur jian zhe xi ji yo জলি জে জি লন্ত জলি নে পো পার জি মেং খুং গুন জ চাং হং লি হে জলু নি তো টু লু ই দা দিন বি ছে নি নি জি ছেন গো চি সো জো নি দা কার মা সং চি সু জি থো ছো ngo দাং পু সি বি মেং গো লা জি বো চু সং জু রুই ছো পো জাং লং ইয়ং স চার টং থা নে লাম থি ইয়ং খুর জু থা পান সং জি ইয়ো মেং গো তি ই লি তো পা সি ইন বি ngo নে nga chon chu po jang lang ji ni de dar bi ta ne den ja nga ling ge le tup si tho san tu che so lang ti de song jong da cho po yin jong ni ji ma ma jin ro jo den ja song je ri wa yu ji song ba ri cho po jang lang sha tong ta ji men ko tong ti ri ri jan di gen ro bo po ta si ba ma si ti nge phun da ma bu si chap ji de ngon je tho yo lo ngo ni si na ji wo zhang lin ti bi men ku ti de cho po pa ra phan ro chong si ba da ko zu na lo ngo nya sha la men kho na le zhou xin ki ji de xia bai yu la ti dang bo bo de yu ge lai yong ki ya yu men kho ti tao ku zu ji gu da zhen chen ji di yu da ring ye men kho ti dian kan lam ji de ji de le nyong ru xi xi ji yin lo ma bo de le ge xin ge wang ni ge men kho ti ngi ngo ni xie na tu ni qin bu ding yu lo ngo ni xi gong ngi cuo bo jian lang tao ge men kho ti dang bo de de bai yin কব তিরিং আলা পাচা সামু শাশং তারি জেত তিন সু সি বিয়া জাঙ্গা পুশং চুংগু ফোনজের চিমপুরি জাকো তা চিনজেরুই nga zo chela le ka she par yong khi ya nyam de phen ba long ju shi jin du ji song ba ri yo ko a zo da li mu shi bi je ram na nga zo thae wa ne phe bi gen zo kha ji the shong cho bo jian lam di kha lam shi yin ba ma si ti wen de sam shi tan zha wa chong ga ngo ni ji mo mang zo yi san ba ji de ji yo 有故而身处分级，但是不来用铁汤不赢。 ཚོབ ཅང ལ ལོ ངོ ཉི ཤི གོང ཤ དང ཐ དེ ནི ཡོང དོ ཆེན པོ ཡོ ཅི སོང པ རེད ཡོ གོ ཨ ཤི དང ཨན ཅི དེ ངོ ཡོང ཉོ མེ པི གན ཚོ དང རེན དོ ཆེན པོ དུ ཅི སོང པ རེད ཡོ གོ ཨ ཚན ཤ མན ཅི དེ ང པེ དོ ཐོ ནི ཐོང ཉོ ཡོ ད རེ ངོ སོ ཉམ ལི ཤེ པར ཡོང བེ ངོ ནི གག གོ པ ཤི རེན དུ ཅི སོང པ རེད ཡོ གོ ཨ ཤི ལི མིན གི ཚོབ ཅང ལ ཅི ཟི ལི ནེ ལ ཤེ པར ཅི ཡོ ཇོན ཅི པོ དུ ཅི སོང པ རེད lam ji ji jong la nyong ro xi xian ka lam de zheng ke ji zo ba chu mu tu xi jin xi song ba de cha mian cho po jiang long ne ya bun du ji song ba de ta ta de lu de bi cho po jiang long ji men ko do thong sen song nga ya jiang long ji li ko ge cho po jiang long ji de nam ji cho se thong ji yin ba chu ji ma no mo he yin nga mo thang de ni ti ne nga cho cho po jiang long ma zhe gong ge ka ji chi wei lu de che zhen xi jin yin
1: 现在年少年轻人若受着使用三角有链空间我建议参观国土建门的决定作为三角人的从的体验吧从内我就也认比到公平动物特别准确等我建议人给参观经历那种我真的话人你这种建设有给中心原本为美消费并给我就也请得你这种建设三个团协人同过东学基督你家就送不到东北也家当 吕强强帕在家家街道中秋街岸行巴当店家就弄了马扎东西过冬秀过家过去院当吕强强帕在家家年队到中秋年岸行巴毛嘴强共所欠蒙古过冬秀我家一起给定到一栋街家东娃先搞黑巴托上组队协比米菜烤将用简队扎的来巴喜马拉雅各位领地所家些从队当抓紧人都披索作弊过年年尾美丽考完中的别的定不下都谢月计算巴这 我建议你这种姐姐谈了千百主了明年兄弟那边下决定吧等家家姐女主最美带给准确特别三队确定签字三队经过如此三百准确将用姐天天三队公平动位他是准确家家姐昨天先考人年有个米萨准确别下律中签等中大姐别上进阶他是准确将用姐比到公平动位就这个月年别过最年接下年 你这一定的听不到对了这一切全面比比到公平动力浪费多学就一把人小慧并给我建议人年到有个天然了明年有个下岗的人工作半年年可控用当天然间比赛间接受穷学下脚工程有不多万当三岁昨年来着没得南诏间那只些把当下月点学些把天然间没个些把接些年
0: 三八九中驾到先靠九中驾的你配件东九准准通月节中驾你话下就引起松巴的这次你是你你记录你当年是在主路让中中级宁古你这级写过四川新前成都中级的笔画的写过第二中级通联批记东位做你来担保的密码当第二进级通联马拉给你这些的五中中的做当通联我这中的从的错联开联真的你不写有把的做你五就写高 波及龙安前九二零间通联批级东西签过单从古满的及时计时学西电门南电视当一切及切都写的及记得托敲诈西巴马西用南科及地位我进城把电账连连了成为九九世纪我主席巴的西古南家用三年卡克克里级拍摄提门单燃办头位西电巴我进城边跟克罗阿索跟着你家长学学巴的 新安安琴金文村子的采用公司厂门李小叶西电门的所长当被主席被提及司机马拉军提供仓马子我从真正当出云给你所提你就是进度接口前能给碰到电话当用汤电笔西电门那行前把卡机部的用着日外有几松巴的不叫我看单位机而用工资上班所能我主席开立了我自己小学召集马子西电门的李多西巴扬 我自己就去下经营我做的天真等级多么那么长大写电门的那么长来请我就是这把当巧级不仅通力人不及卡缺了命令我真通知三度写电满我控制当通力控制你们这天上写着人的写经是送把的即使们等通力级切断真通从的当你不我吃主么用其可立足才有我是大姑参之写把所 七点西国忙不息，积极认同安排呢。宁古宁这里给平镇七十东京一百的，重庆绿源追剧南边组织列车操办，采用公司临时建档，询问并接。 po jilonga chenjungi yin tulin chenggu khasarwa taan.